0: ও ভারে খন প্রল শৈলী হাতার লাই না হই আছো মেবানে বা ছেজি তারে মুই পিবা মিমামি মার্বলারি প্রিমা বীরা বেশি সর মুবা গঙ্গা আর গ্যালারি ইয়াব মাইবা আছো
1: নাই ইয়াম বীরা তৈয়ার তড়ি বা তারে নাসর বাজার লম্বি মু মেডাল কাপ ট্রফি প্রমাণ পত্র ব্যানার কো বনেল পর্দি বীরা ইয়াব মাইলো খারে তারে প্রে আনো সেদি
0: স গঙ্গা আর গ্যালারি তো তো বনেবরা আছো
1: তর মি মার্বল আর ফ্রিবা সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড জম্পাই বনিম রো ফটো প্রিন্ট টি শার্ট প্রিন্ট স্টিকার কটিম লম রো ছাল আসি ব্যাজ দে মায়া চিলো বনিম রো
0: তৈলে ভনে কো মৈলে সবাই বুঝো কাঞ্ছা গঙ্গা আর্ট মা কে পাইছ ভনের এক পটক তৈলে সবাই ভন্দেও তা নেপালী ভাষামাই
1: বেশিচার নগরপালিকা সাত পুরানো ব্যাংক চোকমা রয়েছে গঙ্গা আর্ট গ্যালারি ফ্লেক্স প্রিন্ট মার্বল আর্ট ফ্লেক্স প্রিন্ট সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড ব্যানার ফটো প্রিন্ট স্টিকার কটিং কপ প্রিন্ট ব্যাচ প্রিন্ট টি শার্ট প্রিন্ট গরিনুকা সাথে মায়াকো চিলো প্রমাণপত্র মেডাল র ট্রফি পনি বনাইছ সাথে হামি কহা ললিত কলা অধ্যয়ন গরেকা দক্ষ ব্যক্তি বাট ভিত্তি লেখন আকর্ষক পেন্টিং বনাইনুকা সাথে বিক্রি বিতরণ গরিন্ছ
2: পবিত্র গঙ্গা আর্ট গ্যালারি এন্ড ফ্লেক্স প্রিন্ট বেশি শহর নগরপালিকা সাথ পুরানো ব্যাংক চোক লংছং প্রোপাইটার বিনিতা দেবকোটা র গঙ্গা হিমালী ঘিমিরে সম্পর্ক ফোন নম্বর 0665531387 মোবাইল নম্বর 9842646648 র 9843018383
3: কে টাউকো দুখনি কে পেট দুখনি কে দুখিয়া হো দুখিয়া জানি এই বেলা পখালা লাগের হইরান হইন কাহ জানি হলা কে গর্নে কে নগর্নে কইলেই বিরামী ভয়ের কেই মেলো মিশে ভাইলে
2: বুয়া চির নগর্নোস ঝট্টই সুভাষ মেডিকো ফার্মামা গই আলম এই বেশি শহরকে সেরা চোখ দেখি কারাকার জানে বাতো ছ নি তিন জাম বরু
3: হুঞ্ছ বুয়ারি লো গই আলম সারে গারো বা
2: সুভাষ মেডিকো ফার্মা বেশি শহর নগরপালিকা আট সেরা
4: ইহা অনুভবী স্বাস্থ্য কর্মী দ্বারা স্বাস্থ্য পরীক্ষণ গর্নুকা সাথে উচিত পরামর্শ দিইন্ছ সবই খালে ঔষধিমা বিশেষ ছুটকো ব্যবস্থা ছ প্রোপাইটার সুভাষ দনাই সম্পর্ক মোবাইল নম্বর 9845664093
5: हेर्ने हेराउनका साथै उपचार गर्ने हजुर तपाईँको संस्कृति संरक्षण तथा सामाजिक विकास केन्द्रमा धामी झाँक्री उत्थान समिति सञ्चालन गरिएको छ। यहाँ प्राथमिक उपचार तथा परामर्श सम्बन्धी श्री धनबहादुर असरपति गुरूद्वारा दयाको सेवाकाई गर्ने गराउने गरिन्छ। साथै समाजको अगाडि दुःख विराम रोगको विश्वासका साथ उपचार गरिने जानकारी गरायौं है त। रोगको विवरण
6: कामने रोग
5: बौलाउने रोग
6: ढल्ने रोग
5: मूर्छा पर्ने
6: सपना नराम्रो देख्ने
5: डराउने
6: रिस उठ्ने
5: तर्सिने
6: खान मन नलाग्ने
5: चिलाउने
6: ऐठन गर्ने
5: कम्मर दुख्ने
6: हात खुट्टा पोल्ने
5: चपाउने
6: हात खुट्टा दुख्ने वा सुन्निने
5: ज्यान करकर खाने
6: महिनावारी गडबडी
5: बाजोपन
6: छारे रोग
5: प्रेसर
6: सुगर
5: प्यारालाइसिस
6: दम
5: खोकी टोकेको निलो दाम
6: मान्छे हराएको
5: सामान हराएको
6: मुनामुना लागेको
5: मेलमिलाप गर्न पर्ने
6: दाँत दुखेको
5: बिगार परेको
6: पैसा फसेको
5: रक्सी छुटाउने
6: घर बाँध्ने
5: पिनास भएको
6: टाउको दुख्ने
5: ग्यास्ट्रिक
6: जन्डिस भएको
5: शत्रु नष्ट गर्ने
6: बाथ रोग
5: बान फर्काउने जस्ता रोगहरूको दैविक सांस्कृतिक गुरुबाट विश्वासका साथ उपचार गरिन्छ। साथै बुटी पनि बानिनेछ। हामीलाई सम्झनुहोस्, निराश हुनुहुने छैन।
6: जन्मेर कसले पो के लिएर आएको छ र मर्दा लानुको के छ।
7: सम्पर्क स्थान सुन्दर बजार नगरपालिका वडा नम्बर 9 सिउडीबार लमसुङ कृषक जागरण सहकारी अगाडि कृषि विकास बैंक नजिकै। सम्पर्क फोन नम्बर 97 69 77 68 60 97 69 77 68 60 र 98 21 57 56 36 98 21 57 56 36
5: ग्रह व्यथा गुरुले दिएको ज्ञान कसलाई के था? आउनुहोस्, सोध्नुहोस्, खोज्नुहोस् बुझ्नुहोस्, आवश्यकता अनुसारको उपचार गर्नुहोस्, रोगबाट मुक्त हुनुहोस्। जयराम गुरुदेव।

ঠমক তাইকা ঠমক আহা তাইকা ঠমক এ ঠমক তাইকা ঠমক সাইমতি ভুই চালকি ক্যা ক্যা ক্যা তাই ঠমকে মই